আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। জামালদ্দিন আল্লাশারি, গুলাম মুস্তাফা আল্লাশারি, গুলাম সরওয়ার আল্লাশারি এন্ড নন্দড়ি আলিশা এন্ড আয়েশা, চুয়াতে প্রোগ্রাম বেহতরিন মেহরবানি আইন আমাকে ভালিকার চওয়াদাসি। জাতি খান আব্দুল শকুর বঙ্গাই এন্ড মোহাম্মদ উমর মালা আদা, কেড়া হাল আইন আউ ঠিকঠাক আয়া, মেহরবানি আমার জুঁ। গোট পিরল খান জমালি খান ওয়ান্স অগেন ইমদাদ আলী জমালি আমার আসে ইয়াদ কে সর, এক্সিলেন্ট শো, বেহতরিন আন্দাজ এন্ড বেহতরিন আওয়াজ, প্লিজ প্লে আহমদ মুগল। তো ইমদাদ আলী জমালি সাহেব আসা আহমদ মুগল কে আজ প্লে করে ছিল আমার জন্য হি সঙ্গ আমার জন্য। ওয়ান্স অগেন আসসালামু আলাইকুম, আদা ওয়ালাইকুম আসসালাম। গোট জমালদ্দিন লাশারি খান, গুলাম মুস্তফা লাশারি এন্ড গুলাম সরওয়ার লাশারি এন্ড নন্দড়ি আয়েশা এন্ড আলিশা, আমাকে ওয়ান্স অগেন ভালিকার চওয়াদাসি প্রোগ্রাম মে। গোট পিরল খান জমালি খান ইমদাদ আলী জমালি সর, কদি অচো আসি দাওয়াত তে বিলকুল অচবো, জরুর অচবো, কদি তু ইন্দে মুজো মেহমান থিন্দে। মেহরবানিও আইন ইমদাদ জমালি আওয়াজ জুঁ, কাফি দিন কাপো আওয়াজ জুঁ, এসে মেস মুজে নজর তে আয়ো আয়ে আজ জে প্রোগ্রাম মে। গোট সোরাব নিজামানি কা মোহবতি মঙ্গণ নিজামানি নন্ডড়ো এহসান নিজামানি আদা উর্দু সঙ্গ, তা বিলকুল আজ আসা নথা প্লে করে সকু, ইনশাল্লাহ বে কে ওক্ত বে কে টাইম আউ জরুর আওয়াজ লাই প্লে কন্দুস। মেহরবানিও আইন মোহবতি মঙ্গণ নিজামানি মির্জা ফারম খান আসে ইয়াদ কে ভীমচন্দ গোয়েল এন্ড রাজ গোয়েল, আমাকে ভালিকার চওয়াদাসি, মেহরবানিও আইন আওয়াজ। গোট পো যাদো পার খান আসে ইয়াদ কে কনহের রাজ এন্ড প্রদীপ অনন্ত কুমার মেহতাব, কনহের রাজ এন্ড শমন জো গানো, তো বিলকুল শমন প্লে আয়, মেহরবানিও আইন আওয়াজ। একড়ো এসএমএস আসাই পৌঁতো আছে, জেমে কুঝ লিখল না আলাই তো ছো कॾहिं कॾहिं इंसान जी दिलि ख़ुशि थी वेंदी आहे त पोइ लफ़्ज़ न हूंदा आहिनि, सो हिन दोस्त जी बि दिलि ख़ुशि थी वई जीअं एसएमएस में कुझु न आहे लिखियो।